lake akaswani difu nale tum jai me karjulong bom lake fm men long pen megahertz pharoi sira tok bora sir kep la pen ke news on air append ta jai me nang le tum arjulong ichi adun thu karbi lun barim la pen alam tang ajai me ang deng long son son alun arjik lunang totang te aprang si আম ই তিমং পি কিলুন সের কিনজন আথন আলুতুন আপরম আলুন আপুথাক মাসাপসু চেথান সিনাং কার্বি আলাম লুঞ্জির আলাম থে পেনকে জাম্বলি আথন আফান সের কিনজন পুতাপু সের কিনজন আথন নাংকে প্ল্যাংকে লাপুসন হেনল হাকো হুট কার্বি কারবা কাতুম তা ইংলং আরিত কেটিকি পেন কেলং আহরমু সক থেংথে নেমপো আহানজাং লো আহান কেচো পেনসি কেরেং কাটিকি কাহয় আফান রিসোয় জাং আতুম জিরসং দামনাক জিরসং কে দাম আহুদ রিসোয় জাং আতুম কাটিকি কাহয় লাপেন কেলা কেলেং কে সাং আহুত কে ঠেক আসন আসাই দো আন তা ক্লেম্পন বম আর্নিসি জাম্বরং মতে জাম্বলি কেবেক আদিম কেমার আফান পুরা বেংবয় থেং পিপেন আথন সেমারল লাবাংস আথন কেমে অং আমাৎসি আর্নিসি চমাঙ্কান আবাইকাং আলং হানারাম তেরন ক্লেংসার পো আবাং কেপন আহুত রাত দো আন তা ল্যাংফ্রংল লাপুসন কেমি কংজাং হরমু কে জংজুং আরে টেঙ্গলং কে বিনাংনি লাকে হাবে পিনপো আহেম সি দোনাংজি পোয়ামাত সি পন্ডেতল লাসি নন্পুতা জাম্বলিয়া থন কে জমাংকান আহুদ লাপেন কিঠে কিডিং আতুমাফান কাংথুম কার্নি লাপেন কিঠি কে জাং আহুদ সি এন লংচট ননাকাই কে জাম্বলিয়া থনফান কার্বি আখাই আং ঠেকসি কে হক আতুম দৌ লাসি লুন পেন আমি তিমংপি সের কিনজন আথন আলুতুন পরম লুন লাপুসন হেনল ততাংতে আর্জিক সিনহা

0: ইনিয়ে বাংকে নীলি চিকলি তুমহা নালি তুম কারবি কুরফোকে আর না মারনি পুসিকে সকল পথ পিনিকে আসাদ লাং না আসাদ লাং পাকা নেই আর নাম কালিমা কালাং
1: কালিমা কালাং
0: বা আর নাম পুসিতামে আকি বি বাং তো আর নাম মা আকে
1: ক্লেং বাং তো আর নাম
0: ক্লেং বাং তো আর নাম মা
1: বিলং বিলং বি মা সারমা
0: সারমা লাস তেং বেনসি রাত দেট তুম তো বাংলো হাংলো আর জুলো মাসি নন কে কে নং কে সীমা পড়লো পট নাংলি তুম আর নাম আলং ইতুম সব চিলি হেন চিলি থেং থে চিলি সক চিলি কাদো কবে চিলি আন্তা নিলি তুম ফান নাং পিডু নাং পো থেনি তুম তাই চতু কি পো চং হয় পো লাস তেংসি লা কটি বাহিনী তুমতা আংজি পি কালু কে থানা তেংসি সক পাহাং লাংব সক চিলি পাহাংল থেং থে চিলি পাহাংল লাসি হালা ওয়েলং বি আবাংটা আলাং হেমার লুকে দু চিলি আনকে আনু তিন ফান্দার অনুল লাসি থানল যে নাংতুম নেনাগার অনু না আচিলি দো আনকে নাংতুম চুতু কিদাময় চংহয় দাময় নাংতুম দা চৌলং প জুনলং প লাগে নিতুম আর নাম আর নি পুষি নাং তুম নাং হকল প নিতুমটা নাকে রাপল সনক থাকছি সার আবাংটা ফুল নেতা নাঙ্গেলো দুঠুল লাসি নাংলে তুম এ দাময় লাবাং সো আচিলি কে নাংলে তুম রেট তিকি দাময় চং হয় দাময় মনালি তুমটা রেং ইপ লাং ইপ পুষি লি আনকে লাবাং সুয়া চিলি কে পনাতুম আর এগে পনাতুম হালা বেলং বিয়া হেমপেন কে পনাতুম আনামাংকে আর রং দা বাংবে দেল ইসি দা রং বাংবে দেল
1: কুপিও পলম দে
0: হালা উবলাব পল
1: ও
0: আনকেলা
1: উভে কি উপতাং সি
0: কি উপতাং সি কি রন্ডুন বিনা পল দেখলে উবেলো পুচি নে দেল
1: ও
0: আনকে হলা সার বাং হেমবেন কে পনা চিলি আন বাংকে কাতো কবিতা আর রং লাগল চৌলং রেন্তিল জুনলং রেন্তিল সীতামে লা বেলং বি হেমবেন কে পনা চিলি আনকে ইসি তা রং বাং দেল আর মিথাং হেম লা হ্যান্ডশেক মেক আং ফুপু লাস হ্যান্ডশেক বাংকে উপতেং নে দে আমাশি লা বাংকে আর রং বাং
1: আর রং বাং দেল
0: আমাশি কাতো কবিতা পুরা ও নাংতুম কে ইংটি কে হেমফুল না তুমি আর নামল সীতামে নাং বাংকে হেমফু পুসামে চেতন থে দেল লাসি নাংগে হ্যান্ডশেক রং বেদ পট পিনি পেনকে নাকে ইংটিলো সীতামে নাকে হ্যান্ডশেকল
1: ইংটি হ্যান্ডশেকল
0: হ্যান্ডশেকল নাকে আর নামকে কালাং তাহাইলমে না কালাংলো সীতামে নাকে নাংলাম নাং কি আনতা
1: চেতন
0: থে দেল লাসি হলা আর বাংকে আর কি বি বাংকে কেলো দু নানকে আর রং বাং লাভল আমার সি হলো সি আর নামলো আর বিনঙ্গে না বাংলো বুকল সে কাংহন পাথার উই ফসি পাজো পাজোকে কাথার পুষি কি রাপ পুষি মিলি কারজিল আনকে লাসবাংসু ইংজি রালো যে লা কর্টে বাহিনী আচিকলে ফান্তা কেলাং সেলেট পট মো পিঠে কাংতাং লংলি কাংতাং তানা পাচে থানা যে নেমেনকে হ্যান্ডশেক পুষি দুদুলো পট পাদোনা কাঠার আপদ না লাসি কাঠার পেন হ্যান্ডশেককে মো পিঠে কাংতাং লংলি কাংতাং তা তার কংসিয়ে দোরাব নাংনে আন ইফুয়েতকে চোরাব নাংনে লাসি নিতুম হ্যান্ডশেক তুমকে মো পিঠে সিনিং রুরে তিককে কালুক পুকে নিতুমকে ইঞ্জিরা মেনকে না ইর এলো পুষি হল সু তুমো ঢুকল লাসি নন পুয়ার নিয়ন্তা হ্যান্ডশেক সরকে কালুক পুকে আংজিরা মেনকে কন আর যে মেজ তমে ইর এদেল
1: তাতে ইন্ডিয়াকে হায় হালা বাংসো আকার তাং নন ওয়ে কিমি তুম কাপাচি নিলে থচে ফান বিসারলাম থানজিমা
0: নন ওয়ে কিমি এ তুম হান কে থান কে পাচি নিজি গেলে পহেনল জেলে তুম হাকু পেন তা কের তাং এসে আর এ গেল অতুম তা দু লাপুসন তেবো তেবো পুগেল সন আ কের তাং লাসি ইংতিয়েসর আমেয়ালিন কে হাল রাং মুক্রাং কাই হুত পেন স্তাইমে তেরাং আসর হেনল লাসি হ্যান্ডশেক পিজং সি তেরাং হেমলে রক বলুতে আসুমার বাংকে কাঠার পিকে বানলং লিল জং সি ওয়ান ডেট বলুতে ইলি তুম নন পুদা চেথান যে কুমানে হেমংকে আন তুনল ইহি না কে আকে এর দুক ইহি না কে আকে লির দুক যেগুলা পুসন্তা কে ক্লাং দুল পেন কে সুন এস তামে চিমিট মে ডেট লা পুসন্তা থেক দুনলং বা চিনি দুনলং লাকে নন পুয়ন্তা দোলা যে কুমানে হেমংকে উসু আমহাং থেকল সামি উসু বাং তা থিদেট রেং দেট থিদেট রেং দেট উসন সি থেকদামল আংকে কপিয়া পটলমা পুলতে এলাম

0: 땡범 운데데
1: 뭐데
0: 부갈리로보 나방 나보이 비콩네 보마 랑알롱시
1: 비비콩
0: 바베 비콩 마시 롱레 오르범 오르범 마 오르티블로 오르티마케 랑칭 힙데로 홀라케 아클레잉 옥 리로 아마 헤망질
1: 오
0: 헤망지에 피방케 아코르 피하이 판시아 둥파테 복시 부단로 네봉케 왕벨랑마 모르네 ni prangsi wang bom lo mati ma wang velo ma lo to wang ta mi wang vita mi okke wan lo po tu na mo se korpi ai pan si pate bok bom lo sida korpi ai bang kerta na li bong do la po kapre kapre ka lam ke sing che thanang ni mat paju paju pe na ma si hala lang roye long ke do chi hi si la dili fan wang ke anukanang den si long le phur bom phur ma phur ma si আচে থে পবাং বোমলো আমাত লাসো লাং চেহি জে ফুরা জয়নি সি লাং আবাং কে আফি বাং কে আচে লে দলো মাসি লাং তেং ইং তেন সি আন কে পির থে আকো জিবাং থুলং লো
1: চেহি সিগরাব লো
0: চেহি সিগরাব লো লাসি নন পুতা তেরাং সর বাং কে চেহি চুলং লে পুকো জি থান লং লো আসি এং কে নাং লে থুরক লো নি নি থম পি আকো থেক থুলক লো আই বং নাং তা নাং লে দুন থুরক লো মাপ ও নাংলে রগলজু আকো হিথি রয়ে ফি পুথুল পুগালিল ইতুম ভুতেরাং আসু এর নাম হেনা বোমাসি ভুতেরাং আসু আকো এর নাম থইল আমার ভুতেরাং আসুক এন জি এফান দন দেলন চে দন ল দলন দন মাসি কি বি ফানসি দিলি ফানসি বলো নাং আর লুন মাসি পারলু ক্রাক ল পারলু ক্রাক ফি বাংকে আর দন দেলন বাংকে চরকাং পেট পেল সান জকল মাসি হালাকি বাং থেকে দেল গে নাং সুন থেকে দেল আন থিং পি গাং
1: কলাং
0: কলাং মালা বুতেরাং আং আতুমাং থর লং সি দুদুন কক্ল আসি বুতেরাং আতুম বাং কে লাপুসন ল আসু আত কে চার উম ল পুলো তেলা তুম কে হং তেত তেল বুতেরাং আপি তুম কে মো আসু পেন নাং চন পিন ল আসু লে আর ওয়েং কে ডিং ল পুলো তে আপি দা কো আর ওয়েং ডিং থুপো লাই সে কে আ মিং জুই লাবতি সে হলে দাকি দুদুন বমল আমার আলু সে আনে থন থন সে আলু বাংকে লা মনির ফান পুতে কিচুমি কিচুমি পিপ কাপড়ে কানকে হলা আসু ফান আসু পেন হলা আপি ফান চি পিপ লাবুসন সে চেকলো এজন আন প্রেংল আংকে ভুতেরাং তুম পুলো আই কুপুলমা ইতুমগে ইসু তা থে তাংল আর ব্যাং তা দিং তাংল পট ইতুমগে কাংজার পুনকে লাস নাং মুন্নি দাবাং এ পুসন
1: লম্বা
0: মুন্নি দাবাং পুলো কালাং লতিমা লানা দিন গে নাং তুম সে ফান পাংরেং ল নন গে নাং তুম তাকে দাম পট পুগালি লো নাং তুম নে হেম দাময় নে চাতা এলং নে লক সরু লাস লং সু সে নাং তুম পিলো লু নাং আর ওয়েং পাচে চাবলা রুং দাম কক উন পুলোতে নে ফান নাং রুং উনপু
1: রং উনপু
0: পুসন লি লা দিল্লি গে থানা তেংসি লা ভোটেরাং পিলু লো বাংটা দামসি লা দিল্লি হেম আলং সু বাং রুং দাম ল মাত উঞ্চি
1: ও
0: উঞ্চি ল মাসি দাগ নাং লে ল যে নিতুম রুং গে রুং উনলাং লাংলো মাসি নাং ফানাং রুং পো মাসি ভোটেরাং পিলু লো সি লা সো দিল্লি ফানকে থেং পিয়াং সং পেন্দা আরং নপা সুন তুগলো সিতামে দিল্লি বাংকে নহকটা দামনে দেলো ঠিক চিকলু জন কে চুলং লে দেত দল মতি আসি কাচুং ক্রিং কামার জেং লুসল রুমকাং কগল ভোটেরাং তো দাম জিলো লাসি লসু ভোটেরাং আতুম সি কেরা বাজয়নে সি ভোটেরাং অক্তা তেরাং আসর চোকের টাক পুদা গাছে থানুসল আমাং কে লাসু দিল্লি ফান মানকে হলা কে থয় পায় কে চুদাই ফান কে বর ইলো
1: ও
0: থে হলা কে থয় গেল ফানসি কে চুপো দিল্লি ফানসি আমার দিল্লি বাংটা পুল নি ফান মাংে নাং চু নাং দেলো নিগে চুংক্রেং মারজেং নি থুয়াবে নে বাগাবে পর নাং জং সি কে চু বেগ জি পোতে হো নে হেম দাম নে হনজার অলংকার ডন ভুলক আলু দু হোলালে নেব দামরা লা আং মি নাং ফু বম বাং বম লাং নি দুংলে নাং চু নাং বমাসি লাস আকে থয় বাংটা তেরাং দিল্লি হেম দামসি লাস আবুলক আলু নাং আং মি নাং ফু বম বাং বম মাসি দাক সো দিল্লি তিদ্দু পালং আনসি নাঙে চোল

non het jong nang litum sar the rong pi kilo na lon ar jo long tang lo adun thu rina be pi kilo na lon e kam kam ni labang so lun ke kipudam ke e kam kam ni nang bar ra wang non polam the ke palidam ke non owe kimietum Jasamet ke kithurmi aklim somar riso e jangatum anutin loka charlie apan lun pen nang bara kethe angatowar chilodo nangji pusi lunsipi lun pen pajirmidam athe nonakai kimiapor ahud mate non malom akai ke kethe kere akai pina লোকচারলি লোকে ঠেকলে আবেতে পিঠে কাংটিং কুক ঠাংটা চেচার ডুন দেদেৎসি মানজি লাসি নন পেন কাদো কাবে কিথুরমি আওবে তুম আন চেপাঠে কো ওরা কাঠে আং আটোয়ার চেলো চেজা চেজারা ইপিলং রে ফান আমাহাং পাকলার নংজি পুসি লুনসে পি রিনা বেপি লুন পেন পাজিরমিদাম তো তাঁতে আর্জিক সিনহা

লাকে আকাশবাণী দিফু নানি তুম যাই মেকার জুলং বম লাকে এফ এম বেন লং পেন মেগা হার্স ফারুই সিরেতক বড় সির কেপ লাপেন কে নিউজ অন এয়ার এপ পেন তা যাই মেক নানি তুম আর জুলং ইংজি আদুন্থু থান পারে যাই মেক আং দেং লং টক অন ডিসিপ্লিন মাতে আর তেং পেন কে ক্রয় আপুথাক হেম চন্দ্র তেরন আহিন পেন কে থান আর জিগ সেনা

নহে জনলিতুম পিয়ার কিয়া তো দারনা কিয়া লামারজান পেন লুন আর্জুল ইকটংল আদুন্থু সাজেন কাঘর লামারজান পেন লুন আর্জুগল না আলুন কিলুন বা কুমার সানু লাপেন আলকায়ক নিক আলুন আলাম থেকে আপনি ভি জিন্দেগি মে ততাংতে লাবাং সলুন আর্জুক সেনাং।

নানহে জং নং লিটুম সাজেন কা ঘর লামার জান পেন লুন আর জুলো ইতংল আদুন্থু দলি সাজা কে রকনা লামার জান পেন লুন আর জুগল নাং আলুন কিলুন বাং সোনু নিগম লাপেন কবিতা কৃষ্ণমূর্তি আর নলাম থেকে বোলি সজনি মৌরি সজনি তাতং তে লবাং সোলুন আর জুগ সে নাং

0: la pon pornang le tum hindi lamar jan lo na jai mekang deng lo son son lo arju lo itang lo la ke akaswani difu adun thu than pare jai mekang deng lo talk and discipline mate arona teng pen ke kroi aputha khem chandra teron ke than lamjer arju xena
1: Arona teng pen ke kroi mate discipline. Donatum pini ilitum arona teng pen ke kroi mate areng ke lok alam pen ke discipline pua putha asab obak chetan pon iksena. Ilitumang bong ke thek serabang phu anke chini lo isi thetana kam mate isi mesena kam pachun lapen papleng paun pameji pulute. Arona teng pen ke kroi mate discipline kenang sot. Labangso aron lake non monita tumsi kapin chong wong wong pukali. Ar nam bangso pirte kapin chong cheng mate kithip cheng penta aron kithik pondo. Langdam iksenang klolina jo kang ting ason hong nang bar igra siningang song lang ik pamitha. Hegiglongji ha ang songalong suri suri chiklo long so lapen chiklo pi sitame tampijuk apiason kariri karoro pen amethang atowar ingsamri ingsamdem pen sangse pin pen chartinglo damlo lasonsi pirthe arona teng pen ke kroi paduponlo lanchotakali pirthe kedo thengpi thengprang langroi langjeng anta bangso aron ke kroi pon ilitum theklong langroi langta arona tengpen do de sang se pin pen lisi ha talo along an chingwui dunlo thengpi thengprang ta arvo aban ing juilote puthon arvo kimi ching yok ponsi anso se pirthe আলিরাচাম পিপনল তমন আরবে কাংটিং কাঠেয়াং কেচুং কেফাং অক আন্তা আপরা তেংপেন ওয়াংপো বীরপ লাসনসি হা পিরঠে প্লাংরা পেন আরন ননপুটা লাসনসি দবমল লাকে মনিত আনিং কেহাং পেনলে কেলার কাপিনচং উঞ্জি কালি ল্যাংরয় ল্যাংজেং থেংপি থেংপ্রাং চিক্লোয়ারনি পেন আবারাটা পিরথে রেং আগ আপিয়াং বং কেরে নাই কেঠেক নাই পুকাচেক্রং মনিটা তুমজক্তা লাবাংস পিরথে রেংডক রেংনি কে দোজিয়া ফান পেনাং আরন কেমে কাসেলাম পন লাপেন কে ক্রয় পন আহক পেট কেনাংস ইলি তুমচিনি মনিত কে মনিত আলং মাতে রাত আলং দোদে উন এ লাসন লাং দাম পেন লাসি আরেং কে লগ আলাম পেন কে পু পন্ডো এমেন ইস এ সোশিয়াল এনিমেল পু রাত আলং চিংড়ি দুন ঠেক ঠে মাতে রাত আলং দো দুন ঠেক ঠে আবাং ফুকে ইংচাম কালিতে মারাত আপি পু বাং আকে ঠেক আতুম কে পাংবার পন ইলিতুম চিনি লাসি ইসি রাত আওয়াই কাংলে পুলো টাংতে লাদাক রেংদক রেংনি কেদোজি আফান পেনাং আরন কেমে কেদোকে কেনাং কক লাপেন কে ক্রয়টা কেনাং কক লাকে ইনুত বাংহিনি কে ক্রয় চট পুকালি দেট নাংজি আরনা তেং পেন কে ক্রয় ক্রে মাতে ডিসিপ্লিন পেন কেদো ঠেক ঠে আবাং ফুকে আকায় মান মে আজাদ আকামলে অত দুন্নন ক্লেম দুনন পুসিতামে আহক পেট পেন পেচুন পন পেমে ঠেক ঠে রাত ডেট কেচারি পঞ্জি আসং মাতে পলিটিক্যাল পার্টি সিতামে ডেট কেচারি পঞ্জি আকে মে আরন কাসেলাম পন দো লাপেন আসং আপিন পোপ পেন কেথান কেজা আতেং পেন

0: que Chloe pon la pen, que Clem pon pameta que nang sot. Kalite, rat alia pan Clem thekte de ji. La pen tu, a song sitame ing tang pon thekte de ji. Arona teng pen ke Chloe, la ke rat det ke chari pon ji a song along chot ji pukali. La ke ilitum ahem tun along sitame ke Chloe pon ke nang sot. Lale pulotang te lasi la nangki thurmi au somar nang thek dun pen nang charli dun awar sai long po. Mate hem pen si lason ke Chloe pon ke charli awar sai long pon po. School college ke charli bom la pen lo ke than pon akuru sar mate tichar atum anta arona teng pen ke Chloe mate discipline ke talon pon nangji ke kenang sot. Athema non la ke charli bom atum hepo mu kheya moyar bum. Kheya moyar bum ing tang tete kheyar jap pime thek the. Ke pathu along klam along ke pathu bom ahut chitame arona teng pen ke Chloe pon ke kenang sot. Kalite ke pathu ahuta kachi chok kachi bohong nang du kok ji. La pen la son lo pulo tang te ke pathu ke ok prana phan me pik pusita me aning ke hang pona bang a phai kom som nang du kok ji. Non ilitum la bang so arona teng pen ke Chloe pon pua lam aputha kachi than bom a hok pet ke Chloe pon nang ji arpu ke the nai ke police army aruarim doan mate det ang phun kerai kom pon ron apin poatum an athema latu mari dengsi longri longpat amana ping kerai pon aja kong sitame hodai derlo lasi longri longpat ang phun kerai pon ke latu ma phansi chulang prong ason si dobom arona teng pen ke Chloe ke monit aphan amithang a kamar pu pache klem la pena barata kaike sitame lason abang phu abang phike kaching thura towar si dambom ji ke sungang deng ahut sitame arona teng pen mate discipline ke Chloe ke kenang sot binong kase deng mate কেমাথা আংকাং কে পাঠে পন ঠেক ঠে আবাং ফুকে কেসুং আংডেং নাং লেলোতে আনিং চেপাশিক সাকথাপ বারেত লাসন ইলি তুমাং বং ঠেকল মনিত লংরি লংপাত মাতে খেই কেসুং আপর নাংকে লে আহুত সিতামে জংসি আবাং ফুটিন তা আরনা তেং পেন কে ক্রয় আমেঠাং আকামার পু জংসি চিচিনি পন পামেরা চেকলেম পনলে পুলো টাংতে কেসুং নাং পেদয় দে আরনা তেং পেন কে ক্রয়তা বন্তা ইসি আং দেং দোনাংজি পুলো বোটাং পুয়ামাত কালি দেট নাংজি আকেলে কেপারন কেপাবর ই মাতে কেথের কে হাফ পেন কালি দেট নাংজি কালিতে আরনা তেং পেন কে ক্রয় পেন মোটে কেপারন রে কেরিম পন আবাং আফাই অং মুনাক তাহাই কার্ডন।
1: লাপন অপর্ণং লিতুম থান পারে যাই মেঘ আং দেং আলং ডিসিপ্লিন মতে আরন তেং পেন কে ক্রয় আপুথাক হেম চন্দ্র তেরন কে থান পন আলাম জর্ণং লিতুম আর জুলং ইক্তাংলো লাকে আকাশবাণী দিফু আদুন্থু ওয়েস্টার্ন মিউজিক মতে ইংলিশ আলু না যায় মেকাং দেং লং সনসন আলু আর জুগল নাং তটং টে প্রাংসি ডেভিড পটার কিলুন বেস্ট অফ মি পু আর জুগ সিনা

ডোম যাই মে কারচলং বম লাকে ওয়েস্টার্ন মিউজিক মতে ইংলিশ সালুন যাই মে গাংডেং ততং টেলা বাংস যাই মে গাংডেং লং পিনি কেরট কিপা দু সিলুন আর জুক লুনাং পাওলা আব্দুল কিলুন আলুন কে রাস রাস ততং টে লাবাংস লুন আর জুক সিনাং

0: Aduntu, lam jiraja mekang dengalong. Talks on the impact of screen time on toddlers. Aputa, mate, behave also marapan phone kipi kepalang aputa. Sengkan kiming tipi kethan pon alam jir arjuk sena.
1: Pininili. Bihego somara phan phone ki pi ke palang apu thak lamjir ki thanje phan sim bor ilo non kai kerla boma son si penangan project ake sik sak ma ki sung tanang bat bomlo mate ili tumalong nangli tanglo ili tum ke lang pen e phan thang akan hok mate ake sik sak avidet me mia son ta ili tuma phan ekai ding pi phan ake sik sak dokok ta the লাচনালং বিহে কুমাৰা ফান ফোন কিপি কেপালাং তা ইচনল ইলিতুম নন পেনাঙান থেকলং ল মাতনি নিংকান হিনিও চু চিৰুপ চিৰু পাহা মাফান পুপেন ফোন পিলক ফোন কেপালাং লাপুচন চিতা দৌল লাচ ফোন পিপেন ওচুমাৰ চিতা চিৰু হাম দেট পেন দোজয় লাপুচন চিতা ইলিতুম আহক পেট চিনি লমা লাবাং চ ফোন কিপি ক আন মি লাপেন ক আন হিংনোমা উসুমার অগপ্রাণ ফান পিনি ইলিতুম চিনি দাম সিনাং লাসোপেন কো আন মে লাপেন কো আন হিংনোমা উসুমার আ অগপ্রাণ ফান নিংকান ইসিপেন নিংকান কে থম আর্তা লাবাং সোয়ার্তা হুদ হেনলো উসুমার তুম কে থে হুদ কচ্ছে লারমা কচারলি আপর লাবাং সোয়ার্তা হুদ উসুমার তুম আকিং কে দাম লাম নিং জি কে চারলি পেন চেংলক পিরথ হেলং আদুঙারাই কে কম চেনাসন আন কাছিনি কচারলি আপরলো আফু সিতামি কাংচু নাই মাকে থেকদাপ নাই তা লবাং সোয়ার্তা লোপুসি চিনিপন লাসো পরহুদ আদুঙারাই কেদোয়াসন কাচিনি পনাসন লাপেন মুনিত কেমেসেন আমুনি রাংবং কেদৌলং পেনতা আকাই আর জনাফান ইসিয়া কেমে মতে আকে রাপ থেপে লাসি লবাং সোয়ার্তা হুদ ফোন কি পিপেন ওসমার কেথে বোমা পরহুদ কানহক থেপে ওসমার তুম লাসোয়ার্তা হুদ মুনিত পেন কাচিং কি পেন চেংলক কেমে সেনাসন কেপাকলাং পন কেপাচিনি পন কে আকেনাংসন মুনিত আতুম সন ফ সেন্স তো লাকে এমেক পেন কেথেকলং এনো পেন কার্জুলং এনো কান পেন কাংনিম এদে পেন কে চোয়াহোয়াত কেলং লাপেন কে অত লাসি লাসো সন ফ আংবং লাসোয়ার্তা হুদ মে সেন পেন আলি এন পেন পাচিনি নাংজি আপিয়া তুম পিপতলো ফোন কি পিলাতা চেথানদাম না ওসমারা তুম কাপানিয়া দোজয় জে আজক পেন আপিয়া পোটুম ফোন কি পিদেত লাসন্দ ফোন কি পিপেন ওসমারা তুম কার্টুন রাইমস লাহায় ভিডিও পাকলাং পেন মেন মেন দোজয় লাপুসন পেন ফোন কি পিয়াবাং দোবে ফোন আবাং কি জুয়াসন আসনসি পিনচং পেন ওসমারা ফান পিরং মাতনিয়াবাং ওসমার কাছে লাঙা পড়াবি সাইকে ক্লেমালং কেহ্যাং দুন কং কাপাসিক স্যাক দুন পেন ওসমার আফান ফোন কিপি লাপুসন তাদো নন লম আনুত্তীর্ণ সমার আফান ফোন কেপাকলাং থেক দুন লং পেন আপি আপোতুম থ্যাং কানহ কবি মতে নর্মাল আসন সি থেকপন লং রং সিতা ইলি তুম চিনি নে লাবাং সোপেন ক আন কানহ কে থেমা বিহে গ সমার আফান ফোন কিপি আকে ফেরে মিমি দোবে লাকে ফোন কেলাং ও আজক ওসমার আমেগ আফান আকানহক থে তান লাপেন কাইকে ফোন কি অত পেন কাংনি বেয়ার কাবে বে বেয়ার পেন তা আময়ারে পি আচে থক লাহাই আপোস্টার কেমে মিয়াসন দোকক তাথে আদন্থু ফিজিক্যাল এক্টিভিটি মাতে আজাক কং কেদাম দে আজক পেন ও সোমারা তুম আর্তা পেন আলিন কাচিংবার বেটা ওবেসিটি পোয়াকে সো চলং ইকথে লাপেন মেক জাং জে আপ্রাং ফোন কেলাং তা ও সোমারা তুম আমে কেজাং ঠেকথে আমে কেপাজাং তুং আবাং জুম ইকটা তাথে ওসমারা তুম নিংকানকে থমানকে আবাং লাপেন আফু কাংচো নাই আপর লাসি লাসন আহুদ ফোন কেপা এন আবিং হইডেট লেপুতে ফোন আপির থেলংসি দোয়ার পেন আহক আপির থে মাতে রিয়াল ওয়ার্ল্ড আলং কেথেক দুন্দে কাচিনি দুন্দে আসন দোকক জে রিসার্চ আলং কেলং পনা তেংকে ওসমারা তুম ফোন কেলাং ওপেন আচক লামকা নিংজে থেক থে মা কেথেক দেয়ার তুম তা দো ওপসি চিনি পন রিসার্চ অলং বা চিনিল ওসমারা তুম ভান ফোন কেলাং ওপেন আজক লাম কিন যে দেয়ার মা লাম কে থেক থে লাপুসন দাদো লাবাং সো থে লাবাং কে ওসমারা তুম কাইকে তা ফোন আলং আলাম থে কাবি আবি দিও সেটা মেদো পো

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাই দু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সিলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাগল কা হোমরি দাম নাংজি কে
1: লাদাগল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চক

লাকে আকাশবাণী ডিফু নাংলিটুম জামে কার্জুলংপম লাকে এফএম বেন লংপেন মেগাহার্স ফারুই সিরাতক বরাসির কেপ লপেন কে নিউজ অন এয়ার এপ পেন্টা জাইমেক নাংলিটুম আর্জুলং ইংচি আদুন্থু আসামিস লামার জানাদুনা জাইমেক আং দেয়ালং আসানসনালুন আর্জিক্লোনা ততাংতে প্রাংসি উপাগ্রাহা লামার জান পেনলুন আর্জিক্লোনা আলুন কিলুন বং আর্চনা মহন্ত লাপে দুইপেন বরুয়া আলোনালাম থেকে সিনাকি সিনাকি কুনে ততাং তেলাবাং সলুন আর্জিক সিনা

0: লাকে আকাশ বানি দিফু নাহলে তুমজা মেকার জুলং বম লাকে এফ এম বেন লং পেন মেগা হার্স ভারু সিরাতাও বড় সিরকেপ লাপেন কে নিউজ অন এয়ার এপ পেনটা যাই মেক নাহলে তুম আর জুলং ইংজি আদুন্থু মালিনী তেরন পিয়ানিং আর লোলাম থে আর জিক সেনা
1: কারডম নেলিমেল লাকে মিলিনা তেরন পি লাপেন নেলি কিদো লাকে বিথি লাংসু মাতিপুং রুট এ নেলিহীন পেন চিথান বনজি কেলাপন হেন ল নেলি কি ক্লে মাসাই আবাংকে নেলি নন আমাতকে নেলি হে মাসাই সুমার কাচেলাং লহায় আকামসে নেলি ক্লেম্বম লাং লাপেন নেলি এ কেরেং জি আফান আবাংকে নেলি রিট জায় সামে নেলি রিট আসায় সামে নেলি ক্লেম এ হান কি এ লাপেন আসন আসন এ হান

কর্ডম লাকা কসপানি গহতি মহাবাহু বীরটার জিঠা বীরটা পড়িয়াবং নীলি মদন সিং রংফার নগাঁও লোকসভা কনস্টিটুয়েন্সি বাই ইলেকশন পিনিয়া দা পেন ভোট জগল বাংসো কনস্টিটুয়েন্সি নগাঁও ডিস্ট্রিক্ট ফো এসেম্বলি কনস্টিটুয়েন্সি কাটুকাবে সুরি সিরা ফারুকে থমরা ঠং কেবরা সিরকেপ পোলিং সেন্টার আলং আদা পরফাই ট্রক্সি পেন ভোট জগপন্ল লাসন থাক থাকসি মরিগাঁও ডিস্ট্রিক্টে থম পোলিং সেন্টার আলং তা দা পেন ভোট জগল নগাঁও পার্লিয়ামেন্টারি কনস্টিটুয়েন্সি নেরকেপ এসেম্বলি কনস্টিটুয়েন্সি ধিং রূপহীহাট সামুগুড়ি নগাঁও বদ্রদুয়া রহা লাপেনটে মরিগাঁও ডিস্ট্রিক্ট জাগিরুদ মরিগাঁও লাপেন লাহরিঘাট আলং ইং সামজিন পেন ভোটকে জগাকাম কেপাচিও নাফান এডমিনিস্ট্রেশন বাং ফারুহিনীরা কেথম সেক্টর অফিসার লাপেন বাং ফোকেবরা কেথম জোনেল অফিসার এপয়েন্টমেন্ট পিপনল কনস্টিটুয়েন্সি আলং লাক ক্রিসির কেবরা ফারুহিনীরা ক্রিপ হু ভোটার সাতুম বাং ক্রিপ হু ক্যান্ডিডেট পলিটিক্যাল আবহা পাতিনিপ বাংসং বং লাক সির কেবরা সুরি ফোকেবরা নের কেবরা ফারু ফোরা ফ্লি কেবরা সির কেবকে পিনসোমার লাপেন লাক সির কেবরা সুরি ফিলিকেবরা কে থমরা ফারুগে থমকে আর্ডো সুপিমার ভোটার্স কাডুকাবে সুরি হিনিরা ফারুগে থমরা ট্রক্সি পোলিং সেন্টার অলং ইংসামজিন পেন ভোট কেজক আকাম কে পাচুনা ফান এডমিনিস্ট্রেশন সিক ডাংল নগাঁও ডিস্ট্রিক্ট ফান কে টয়পন বাং ফোকেবরা ফ্লি মাইক্রো অবজারভার টুম ফেরে মেমে পোলিং সেন্টার অলং লাংচারি পনল ভোট কেজক পন আহত থাং হরি বহং কে পাডলং লেয়া ফান পুলিশ লাপেন সিআরপিএফ ফ্ল্যাগ মার্চ পাডল বিজেপি মিত্রজোট ক্যান্ডিডেট দেবাশিষ শর্মা আদা পরফাই ট্রক্সি মরিগাঁও ডিস্ট্রিক্ট মায়ং হায়ার সেকেন্ডারি স্কুল নম্বর ক্রিট রক পোলিং সেন্টার আলং ভোট জগপনল লাসন থাক থাকসি কংগ্রেস ক্যান্ডিডেট শিবামণি বরা নগাঁও বদ্রদুয়া এসেম্বলি কনস্টিটুয়েন্সি মাসগাঁও হায়ার সেকেন্ডারি স্কুল আলং ভোট জগল সুরিহিনী রাইং কয়রা থ্রক আনিংকান মেডিকেল সায়েন্স নোবেল আনং এ কেলং আমেন পাকলাং টাংলো অপটু জেনেটিক্স পেন কেচারাপ সাবজেক্ট আপুথাক রিসার্চ কে ক্লেম কাল ডাইসেরেট পিটার হেজিমেন লাপেন্টে জর্জ নাইগেল আফান বাংসো আনং হেপাজির পন্ল স্টক হোম কেরোলিনিস্কা ইনস্টিটিউটেড নোবেল কমিটি পেনসি বাংসো আনং এ কেলং আলাম পাতুমি পাকলাংলো জুবিনগড় কিঠিয়া কেস আপুথাক সুপ্রিম কোর্ট একিউজ সিদ্ধার্থ শর্মা বেল কে মুভ আপুথাক পিনি হিয়ারিং পাডল বাংস আলাম লয়ার জয়ুল কামার পেন্সি পাতুমি বীরটাকে পাচেটাক আঠেংন পাকলাংল পুনাথু একিউজ শ্যাম কানু মহন্ত বেল হিয়ারিং ফাইকুনি নিফাই ট্রগারনি পাদপ হাওয়ার আলো অক্রান সেক্টর কেপাচিং থা ফান কেংকাম কে চর দুন আলং পাচেরাব দুনসি পাতুমি বঙাইগাঁও মেডিকেল কলেজ লাপেন হসপিটাল ইংপু পন্ড চিফ মিনিষ্টার হিমন্ত বিশ্ব শর্মা বঙাইগাঁও ডিস্ট্রিক্ট মাসগাঁও আলং কেপাংনি বাংসো কলেজ ইংপু পন্ড অক্রাণ লাপেন ফেমিলি ওয়েলফেয়ার মিনিষ্টার

0: আদন্থু সরলামথে পিনা সরলাম থেকে কানিকে চো বরপঠার রাকিকে ভাং হাঠুরা লামথে কামা নাহুদিসি নুদামনির বরপঠার পুয়া ডিম কানি মংল বন্টা মংডেট পেন ঠুরা পুয়া ডিম দামফি তামাত হাডাকসি কানিয়ে রাখি ওয়াং পিনল লাসিয়া লামথে দক কিপুদামকে লাহেনল এ সনাকাম এলঙা ডিম ক্লেমল সেটা আলি মাতে আংথেক এলংকে আলঙ্কা প্রেক পুয়াফান লাসি সারলামথে পুল কানি গে চোবর পঠা রাখি কেবাং হাঠুরা পিনে সারলাম থেকে লাফানি চল
1: দুমা কে এ অগে প্রাণাফান হেনু পু আলামথে দুমা আহম আলং কে তক এলিতুম কাদ্দ কবেতা থেকলং হুরল বন্তা মুনির তুম ননপুতা দুমা মংবম চোবম লাপেন দুমা সাইনি পেন হেনত সি চোবম লাং অক প্রাণ চেপে মেসেনজি পুলো তাংতে দুমা আসন আন পেন চেপা হেলো নাই যে দুমা কে মং কে চো লাপেন কাহেনত পেন ইং ফর এলাং জয় ইং হোয়ার লো এ হাম্বি আলং তা ক্যান্সার কে সো লং থে দুমা কে মং আমিহি দুমা কে মং মে আতুমা ফান কার উট পেন আজয়নে এ অক এ প্রাণ হেনো ইডাক যে লাসি হিথি কুলাত মটর কারি আরলো লাপেন মনিত কাচিংলুম আলং দুমা মং মে দেট নাই যে অসো কাচো পাথে আসার পিমারা তুমা ফান দুমা পাচোছে দেট নাই যে লাপেন মং মে দেট নাই যে কেমেসেন আজির পজির পিয়া তুমা ফান দুমা তিরবা বেদেসি আকেমে আর তা কাবে দেট আও সোমার তুমা ফান দুমা পাচ্ছো লাপেন পামং লং লে দেট নাই যে নেই চিবি একথা ইলিলে দুমা আফান কেচো কালি

0: বন্তা দুমাসি এফান এ কেচো ইলিলে বিড়ি সিগারেট আফান কাংসে কালি বিড়ি সিগারেট সি এফান এ কাংসে দুমা আচুম আফানলে ইলি মে কাপেচো কালি বন্তা দুমাসি এফান মে এ কাপেচো
1: লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দনমার্লি পেনাব কার্বি হাঁটেন লং পিপিসি রটপার জুজিমা পিনি পেন থান পাচি নিগলাং পেনাব কে প্রিয়া চেকলু নিফাই ট্রক সি ঠেলাংনি পেনাব কার্বি হাংডেন লং আফ্রাং সি বীরতার জুলং পো আদন্থু সারলাম থে আর জুলং পো আদন্থু আসন আসন কে পাচি নি আলাম থে রট জুপন পো আদন্থু ওয়ারেং আবীরতার জুলং পো ওয়ারেং আবীরতা আফি ডিজিটাল ইন্ডিয়া আপুঠা লামজির আরজুই লংপো লামজির কেথানপন জিয়াবং আব্রাহাম বে আদুন্থু কেচারি আবং আনিং কেহাং আলুনাং কেঙালং আসন আসন আলুন আরজুই লংপো পেনাপ কার্বিয়াং ডেঙালং কেরত কেপারজু জিখে লাপানিক চল লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দনমালি আদুন্থু লুনাং ডেংডাম এগলুনাং পিনি লুনাং ডেং আলং আফ্রাংসি জেকুলিন তেরন পিপেন কিলং আরজিক সেনাং আলং পিপেন কিলুন লাবাং সলুন

ল পো ল পোর্ডাং লিতু গুয়াহাটি পেনকে পাচেতা কার বিয়া যাই মেক আর যুগ লংটাংলো লাকে আকাশবাণী দীপু পিনিকে দুর্মি প্রিয় চিকলু নিফাই ট্রগারণী ননানি কাংসাম স্টুডিও ঘড়ি পরফাই প্লিরা মিনি থংকে প্লেং একটাংলো লাসি রিদিও নাকার জুদুন কাচিং হনকে দু আনারা দাফান নেলি বিরেন টক বি কার্ডম নাকা জার্সি যাই মেক পাংচেং পন্থু এগলো জাইমেকে বাংলাকে এফএম ব্যানেলংপেন মেগা হার্টস ফারুই সিরা তক বরা সিরকেপ লাপানান পাটালা বাংস জাইমেক নাংলিতুম রেস এপ লাপেন নিউজ অন এয়ার এপ আলংপেন তা আর্জুলং ইচে রেডিও কার্জু কাচিং হনারাত তাংতে জাইমেক আংকুংপেনা দুন্থু পিনি ডিমাসা লুনবারি মাং দেং আলংপেন আসন সনা লুন আর্জুক সিনাং পিনি লবাংস জাইমেক আং দেং আলংপেন কেচেং সিয়ালুন লাকে প্রদীপ হাপলংবার লাপেন আলাংলি রিসং হো তুমপেন কিলুন আলুনালাম থে খাজা খাজা পুলবাংসলুন ততাংতে আর্যুক সিনাং

পার্টা কাপ্রেক আসন আসনালাম পাচে থ্যাং নং ঝিলিপুতে লাদাখ আকাশবাণী তিফুয়ালং নং হুমরি ইকতামি মোবাইল পেঞ্জং সি চিংকি ইক ঝিপুলোতে মোবাইল নম্বর কে 9476880085 লাপেন 9101008242 হেনলো

0: কোট নুজু, এইটো মানি মিউল কলা ধন ঘুরাই আনে আনর একাউন্টের পরা, ই হল অপরাধ, জেল হব পারে।
1: নাই ভাই নকরো, আপনার ব্যাংক একাউন্ট নিরাপদে রাখক, কাকু ব্যবহার করবলে নিদিব। আরবিআই কয়
2: জানি লোক সতর্ক হই রক।
3: রিদিও নাকার জুধুন কাচিং হনারাত তাংতে জয়মে কংপনা দুধু পিনিলাম চিরং দেঙ্গালং পেন আনটাচেবিলিটি মতে ইলি তোমা হাম ফাঙালং লংরেট লংরব লাপুসন দাদু তাংতে লাপুসু লবাংস পুথাক লামজির আর্জুক সিনা লবাংস আলামজির কে তগবাং সাম্প্রিতে রনপি লাপেন কাপড় হিয়াবাং ধনঞ্জয় রংপি ত তাংতে আর্জুক সিনাং লবাংস লামজির
4: পিয়ঠে আলং মুনিত হেজানং বং লংরেট মতে আনটাচেবিলিটি আপুথাক লামজির চিথন লামজির ফানসি বর ইল আনটাচেবিলিটি মতে কুর কংডাই আটুমাফান কেলাং রেট লাপেন আনপাটা ঠাং আদায় আবে পিন পেন কাহি জিম আফানসি লামথে পুদামলোম লাকে ইন্ডিয়া খে আলং ইসি কাহিং নোপিক আসাইল আথেমা পিনি আর্নি আনতা লাসো কুর হেজান লাপেন খে হেজানং বং কচেপ্লাক ডোবমলাং ফুরকিমো লংদাম পুলোতে ইন্ডিয়া দেড অলং দ্য লিট মতে সুত্রাস আখে তুমফান হেলো কুর কংডাই পুহকসি হিজিমলো লাপেনা নুং আন্তা কপাতে বগজি আফানতা রাব রেলো লবংস খে আফানসি আনটাচেবিলিটি মতে কেদামটং আর্নি পেনতা লং রেড লং আই পেনসিয়া দু পিলো লাপেন বাং ক্লেম হুর আসাই হে হুইতা আলং তুমফানকে পেক্লেম দুলং রেদাসি খাংচেকলো আথেকে আলং তুমফান কুর কংডাই পিনচংসি আকাই আলে পাবিদেলো কেদাম তং আর্নি পেন্টা ইন্ডিয়া আদেদ অলংকে কাস্ট সিস্টেম মতে কুর আরন দো লাসো আরন কে মুনিত খে হেজানং বং কাসেলাম আরন বিনং আনপাটা লাসো আরন কে মুনিত আং বং আসং গ্রুপ আসনসি থাকলো লাসন আসং গ্রুপ আরন কে প্রেক জাম আসাই লাপেন আকাশে প্রেক পিডোলো লাসো আংবং পেন দালিত পো আখে আফানকে আকি বিনাই মতে আকাংদেই আকুরলো পুসি হকলো হালাসো আর্নি পেনটা দালিত আখে আফান লং রেড লং আই পেনসি হিজিমলো আলংলিতুম আফান লো চার্লি মতে টক লং হেমলং কে চার্লি দুঞ্জি আফান আন্ত আকিসুং দোলো ইসিনাত কিজুন আলং টুক অলং আদুং আন পেদাম লং লেদেসি পিজুন লং লেলো লাপেন কার্ডম হেম আলংতা পিলু দুন লং লেদেলো আলংলিতুম কংদাই নাই আসাই মতে হেম হং কারকক বারপি বারসো তোবার ডং লাপেন কেটের আদিম আনসি সাই পিক্লেম লংচটলো পিনাং আনা মুনিত আতুমকে আলংলিতুম আফান মান পেং পিপেদেতলো কিদুক কিসুং পেনসি আলংলিতুম আকাই রেংদুন নাংলো বনতা ইনুত থেকসে রেসেট লাপেন হক পেট কেজাবাং ফু মিথাং দলিত আখে আংবং পেন আংক্লাংলো আলংলি মেনকে ডক্টর বি আর আম্বেদকর হেনলো আলংলি লাসো সাইলাংনু আরন পেন কাপাবির জি আফান জো আর্নি সং সে পিন পেন আরন হৈ হুই চার্লি লো লাপেন ইন্ডিয়া আদেট কুর আরন কচেথাক আফান আলংলি আনিং ডকদেসি খে আংবং কুর কংতুই লাপেন কুর কংদাই কচিপুপেদে জি আফান আলংলি কে ইংসাম জিন পেন কপাচুন আবাংলো লাপেন ইন্ডিয়ান কনস্টিটিউশন মতে ইন্ডিয়ান আরন আলো থুই কে টক বাং ফুলো আলংলি টকলাং আহিন আনাত চার্লি চেপাদুক ক্রুপ সি লয়ার লাপেন থান বাং মান পেমেলো ইন্ডিয়া দেড আফান আরন আলো থুই মতে ইন্ডিয়ান কনস্টিটিউশন টক সি পেচুনলো আলংলি আরন হৈ হুই আলং কে টক দামকে মুনিত লাপেন খে আংবং কে ইসিনাত মতে ইকুয়েল লাপেন কাহি জিম কেলাং রেড কেলাং আই কে আরন কালি মতে ইলিগাল ফুসি থানলো কেমিসেন আরন হেনলো আহক আকাং সাই কে পি দালিত আখে আতুমতা কাদুকাবে আতেং কেলং নাংজি আরন দোবিনং কংদাই হেক আকুর কপিনচং লাপেন কাহি জিম লাকে কেচক চে থেকটিক আরনলো লাপেন লাসন কে আদাই দোবিনংলো লাপেন আরন আতেং পেন দালিত আখে আতুমফান গভর্নমেন্ট আহিন পেন টকলাং লাপেন ভোরেং আবার সাই আহিন আনাত আকেরাব পিলো বিহেক লাপেন আমান আবে পুরা লং রেড লং আইনং মুনি রাখে লাপেন আকাই আলংকে পাফি আবং পাপ্রাং

তাতে যাই মেকালং আদুন থুল নার্জুক ভূপেন হাজরিকা প্যান কেলুন আলুন আলাম থে কি মায়া পুরা বাংসলন লাবাংসলুন কে টক সে তামে ভূপেন হাজরিকা তো তাংতে আর্জুক সিনাং।

পেন কে চেংসিয়ালো নাকি দিলীপ কথার কাবান রংফার পি মিন্দার ফাং চৌলা পেন আলালি রিজাং হতম পেন কেলুন আলুনালামথি ও জেমসন নাংকাই পেন পুরা বাংসলুন লাবাংসলুন কে তকবাং চন্দ্রকান্ত তেরাং ততাংতে আর্জুক সিনাং লাবাংসলুন

0: SEBI দ্বারা ইনভেস্টর সজাগতা পদক্ষেপ অধিক জানিবর বাবে SEBI ইনভেস্টর ওয়েবসাইট ভিজিট করক বা SEBI সার্চ অ্যাপ ডাউনলোড করক।
1: রেডিও কার্জু কচিং হনারাত তং তা দুন থুয়া যায় মেঘ দাম থুল নাং আদুন থুয়া যায় মেঘ এং দেং আলং পেন কার্বি দেয়াত লং রিচিং হনালুন আর্জুক সিনাং বিনিল বংশ যায় মেঘ এং দেং

0: savi ki jang dam ma ko so dimu savi ki block dam ma lapian sinang than ji ya patient recovery ko an ma mo pen je than bom son si asi tip thom tip li an stroke ke long anta patient ring datan ta itum thek long long lo ba jak tuma it tip stroke ke long phola dak ni pa jut kok ti ti ta thek long lo ajak tuma it tip stroke long pen si apran mang dam ti po ta ke so ke pang ji lo putum han ta thek long lo lasi la ha ke hola size lapen arta la ha factor do thu lo lapen stroke kudat kali lo nang li jong si apran heart attack ke long tang lata chances to pilo stroke long iphan nangli heart failure ke so do nangli jong se heartbeat bang jong se tum suppose regular nangji mane isia porateng si che thengbom nangji avi bongke tuk tuk tuk tuk puche thengbom nangji si tum jong se atme tum theklong long je tuk tuk tuk tuk tuk tuk tuk lason jong se lason thekbon long pa nangli ame thang dami chi feel arju pon long plote latum ke stroke ke loya chance to athe mane people jong se avi bong avi la so avi bong long heart pulo heart long pe si tum pumping a kam klem klem avi ke pam machine pam son lo la so machine ji pam po hi di long lang na hok tam e palle pon po so tha la so avi bong tam e heart pulo la dak man si pam po kidney punon I putar lok punon e mek punon e keng punon hok tam e avi palle pon po la so jong si nani avi bong long a ke thia avi bong long a thu a cha ching thang lo putela so tuk tuk tuk tuk tuk tuk tuk pula so irregular beat che theng thap ret pot la so hut men men a so pot a che ching da chor si ha I putar lok long I putar lok a vi bong long chi chi vet me ho mane chi chi vet a vi bong a size la si ha da ma ching thang dam long thek la so ching thang dam lok lo pulo te la ke hala a vi bang pa che leng dun long le dat po block to check po da pulo te la ka ko stroke man det po la si la jong si heart beat irregular thyroid a ki so ge do tum aprang heart attack ke long tum anke aprang stroke ke long tum te la ke a chance the pick la si cherry pick ang ji doya poroteng chonang ji lapen doctor se ke lang bang lo kaita check up dam bom nang ji che consult lam bom nang ji chen ki che thanam bom nei
1: so roik lo doctor nang li mesen pen ke than pon apo tangte doctor ronga jo ke do tum tong se kot pen la so ke so cholong lo pulote men men hospital ke wan ji phan our saya we det pulote ko pc ke claim ik nang po
0: moment je thanbom thone stroke pulot lage medical emergency penang tong patient wang po emergency pulai pu puate the chance exap even crepit la songbong stroke ke isi medical emergency lo lapen medical emergency pulot lage itumke un anke hospital ba se gelang hemlong ke palle dam vek nang ji ake hemlong pu bikok pen lage chok ji kali lage la se palle dam vek nang ji ang bi methang jong se che phochero gari hang nang po ba ambulance nolom ke sarkar ba nake joy do 108 pu do 102 pu do la hai phone che call si nang li un antong sekot pen la ke pinap si ponji pinam dik si ponji phan ke ing khong masinang nelo age nangli ang thek le ke chalong jong sinang li men men ari chirung ne dat hinat akeng chirung ne dat men men ang tur hinat kek phak amek che bonon ne dat jong si apuar ting red jong si ari hinat timi red akeng timi red jong si crep hit lai do jong si chekeng hong hong der la son do apu ekdom pong sop pikana ning ke wang la pen ari dami agen paralyze la son che thek long pulote angli la ke ajat phan ing khong nang nelo ajat alam ta arjun nang nelo athe mane rolong che than la son do kok titi চকজি লাপুলা হাই চোতে চকজি লাই দোয়া লাপু আচ্ছা তার জন্য নাংলি সেই গেলাং হেম নং লিদা নাংপো হাতাক পেন্সি মো আজা সিতামে নাং ডক্টর বা সেই গেলাং বা নাং ধান পনপো
1: চরো ইকল ডক্টর তাংতে ডক্টর লা প্রেসার স্ট্রোক কে সো পুথা নাংলি তুম চেরক তক আমাই মাতে হেলথ কেম আলং আলং পাদোপন ইকমা
0: লাসন হেলথ কেম নিয়ে তুম বিগে বিপন বমলো আনি কানবাংটা লাপেন নন্ধু তামি তুম আজাক মাথা পনিক বমলো কলস ডিম কলস আংদেন মেন কিনে তুমলা আটক অতক ডিম নং সিনি তুম টার্গেট পন বম সেই গেলাং হেম আমার সাই কম হেক বা সেই ফেসিলিটি কম চেত মনে তুম আটকান সিদো পেনে রোড ট্রান্সপোর্ট ফেসিলিটি তো কম চেত লাসন ডিম সিনি তুম কে টার্গেট ই সি অ্যাওয়ারনেস লাপেন পিনি লা সপোজ নি মুপেন নাকি চোরলো পিনি লা সোয়া প্রোগ্রাম কি ঠিক পন পট লা সোয়া ইসি অ্যাওয়ারনেস লা তা আছে হলো সোনা দিম নসি তুম পিনিং দা নন প্ল্যান বম লো লাপেন আপ্রাং তাই তুম প্ল্যান বম লো লাপেন হসপিটাল অং কে ব্যাং তুম ফানান তাই তুম প্রেসার কে দলো পুলোতে বা কোলেস্টেরল আক্রম থে ও পুলোতে তুম আক্রম চেপা বি নয় যে মেনটেন নয় আপনা আমি বেচে পা কম নয় নালে প্রেসার ব্যাং জং সি দোপলোতে লাপেন ই প্রেসার দবাই ছ নাই পুলোতে প্রেসার দবাই কে টক পেন লোতে পেনা পিছা নুকে ওহো নি লাগে একাই পিলো বই চোনাং পোলাকে লাইফ লং লবো চোনাং পোলাকে চোচেতে চকচি মা পুপেনাং আন চোসেলাত পিকটা দু লাসে লাসো পুথা কে লাকে নিলি পাকলার দাম তু লাগে প্রেসার দবাই চোনাই চোনাং নিকে লাগে নাংলি আ প্রেসার কোন মা লাসে নাং থান পো জং সি আ প্রেসার জং সি নাংলি মোবিনে থাম 130 পেন আ বেরতে নরমাল ল সিতা নাংলি আ প্রেসার মাঙ্গে জং পিনি 136 বাই 80 ল 134 ল বলতে চোচেতে তা চকলাং নাংলি তুমি প্রেসার কন্ট্রোল জি প্রেসার কন্ট্রোল ল বলতে স্ট্রোক মাঙ্গে প্রেসার স্ট্রোক পো মাঙ্গে নাংলি কন্ট্রোল উন পো তা কোলেস্টেরল পো মাঙ্গে আকো নাংলি আথু রমু মাঙ্গে চোচেরে নাই লাসি লাসো আ প্রেসার স্ট্রোক কন্ট্রোল জি ফান বলতে মুপেন জেথান বম প্রেসার বাং নরমাল বিনাং জি প্রেসার বাং কাটা নরমাল বিনাং পো লাবেন প্রেসার নরমাল বিজি পুচে লাকে সন্থম মারমু চেরা পেট মেসি নরমাল বিউন ইসি বাংকে কিচো কিচে রে মোপেন পিপসি চুনাই চুনাই চুনাই তুম চে থানে লো ইসি বাংকে নি তুম এক্সারসাইজ আদাম দাপ হপ্তা ইসি লং নি

0: po exercise nang ji 30 minutes to 45 minutes lanta chok in ibang chi parang nei jong si arta do tum pulote lakhi katuni det po la tum ki heavy exercise klem nang nilo la tum ki la si okol ekeng ke dambang si dam nang po wak po bang la so wak bang ke dambang pachat chat nang po ani pa bang nang po gon adha honta ba 45 minutes anta chok hoptalong ni pho ni ni bang gares tam lapen hola kechu kechiri arbo han thesri lai bang si abisi chonang po pressure stroke la so pressure control I phan ke lapen jong si only 150 160 180 190 an do koklo bote lake lahai ke chu kechiri chot pen ke unelo lake kechu kechiri chot exercise men chori la dake dobai chu dun vek nang nang li lagle mo phi dobai chu bomlo nang li exercise klem bomlo ke chota chiri dun bomlo pupen pressure pas sun chat chat chat chat bolote lake mo pressure ke a dobai a power bang nang pas sun chat chat chat chat si mo bon check ta unta hai nang li jong si chere piglo bolote discipline piglo bolote la bang asila bangke nang li reading la bangke
1: stroke ka kisu la penti heart attack ka kisu kupi lo ka che break ke do I ke doctor
0: stroke bolote la ke mainly ni tum I food and lock pensi related lo heart attack bolote la ke ivi bong pen ivi bong mane heart ivi bong ke the do heart podo left side se tum dolo la so avi bong long ake so helo heart attack bolo la pen I food and lock pensi pura avi che thai te avi block che ma bolote la ke stroke bolo la la meaning bangke ase la so heart attack pen stroke bolote isi pudam elo bote kosong se ake so ke long ma la si eta tenglo jongsi hola so a thu chi peng pen o jongsi la so a thu jongsi hola avi bong heart long pa avi bong chi chi do heart la so avi bong long mang si block dun check bolte lage heart attack man po la so a thu a chet tum iputar lok long si block dun check bolte lage stroke man po la si mo pe jatham bom lo aprang stroke heart attack ke long tum bolte stroke ke long da chance thiyo athe mane aprang heart attack ke long mane lage hala so avi bong long a thu hai do o joni si ke block dun a joni si heart attack ke long lo so la so avi bong heart attack ili avi bong long jundo avi bong chi chi hadak ta thu ekdom chibeng pen do bute lake la so a thu a chet masi hadak chingda dam ta theklo I putar lokong chingda dam ta theklo pa hadak masi la so a thu tum la zomuni da banglong a thu a king no do buke hadak masi chini lo jae tum heart ke tek long tang patient buke masi kosong si ke soklam lake similar bilo sita la banglo jae heart attack prote lake etum men men aning so ita the men achi the chen ta the la hai bangke avi bong chiri related lo ange hodak bangke a putar lokong si pen chiri related lo la stroke bangke
1: tangte doctor la pressure stroke kisu jongsi longlo pulote koson mensi kachepa jok ikpo
0: mwenje thanbom lo stroke kisu itip ke longlo pulote lake asai salam ta dokok artalam dokok lapen penangam tumke 100% recovery ka bisi ki ong lasi itum best treatment stroke phan pulote stroke ke palong le der da bang hello best treatment ke mata lake prevention prevention is the best medicine pul stroke phan bang ke che palong le det bang hello ki me nai ke asi laso che palong le det koson di ma lake mwenje thanbom tum pressure bang normal binang sugar normal minang po cigarette mong tumong mong meda nang po horjun tum ta ekdom limit mein se junang po kai ma do pong po exercise claim clear jar laibang claim meda nang po tension stress and weda nang po meg jang bang pa mika nang po lai silo la pen athu hor muai cho weda nang po ar wo han thesere laibang sa bc cho nang po laibang bolo te itum penan ke prevention ane prevent athe ne stroke tip ke long lo pote ali nang li kopai chi putek the ali o nige tip lang le ajak tong tip thom tip lian da reng da do ajak tong tip pen da choklim da do la se hola size la hege nang li chi putek the nige stroke lo ni avi jang lanwe ji puke majokta lakke control avi lasi chepalong le det banghalo ke me nailo chepalong le deji atowar bangke ali ninkan thong camera pho click up ke lo bote pressure bang regular check ik noi tip normal bole mu ofita normal bo phan kali cheklo jon pe tip tip check ik bomoi lapen nali jong si pressure do tang lo bolote doctor nong damik noi dobai pc cho nai ma ba choche deta choklang ma exercise ppd cho nai chike chere nai ma lai bang bang than pon po lasi lai bang ke klem lai bang isi preventive strategy lo lai bang prevention hello ke me nailo chepalong le det banghalo ke
1: কিছুত চিন আর জুঠে ইকলা লা প্রেসার স্ট্রক কিছু চলং লো পুলোতে পিনে গভর্নমেন্ট পেন আকে জয় সি কাছে ল্যাং ইকজি আওয়ার সাইডো ইকমা
0: stroke akeso ajara keso pono stroke tame keso longlo plote government pen non ke jong sinangli ayushman card do plote sakoriya bi jobabe government pen ke lake ke target ke ki duktum phansi ke target lo apna the mane ki so ke lake ki duk ke plang bu ke langle de jipot tame ke ba ki duktum bu dansu 6 act thoriat policy ali so a card te sumadu nang pon la so ayushman card ke loi phan ke nangli aadhar card do nang ji bpl card sanga card ration card la so card do nela pen anu tin bana nili hin bi tame ke chuning ri jipu ke la so ayushman card বাংচে সোমার বেগ নাং থি নাং তুম আতে মেনে মুনিত কে এপ্রাং চি পুতেক থে কি সো কে কপি দং ছু লং পুনে স্ট্রোক ও ফান্ডেড কালি হার্ট অ্যাটাক থে স্ট্রোক থে অ্যাক্সিডেন্ট থে পেনে কাপরে কা কে সো থে লাসো কার ডলো প্রদান তুম গভর্নমেন্ট হসপিটাল লং দামিক নয় প্রাইভেট লং দাজা তুম লং কে কাম ক্লাম বম হাদাক দামিক নয় লাসো কার ডা লি চেনিক নয় হাদাক নাং তুম সে কে চে লাং পেন চেং লক নাং লি কে ডো কে ঢাক কে ডো নাম দো ভাই পেন চেং লক লাই তো তামে পেশেন্ট ফান বাং কে আকে জয়ং সে বো অপারেশন নতা নাহলে লাসো আয়ুষ্মান পেন্সি চকিং টেপ আসিলা বাং বাংকে আনু তিনটা যে সোমার দু নাংজি বাংসি নিলি চলি থেকপন হসপিটাল অংকে বাং তুম পেনাং আন তুম স্পেশালি তুম আর্লিং তুম আয়ুষ্মান কার্ড কাবিয়াংসে রিজেন্সো মেমা চিজেন্সো মেমা আয়ুষ্মান কার্ড কাবিয়াংসে লা লাসো এভেয়ারনেস তা মুনি তং তং বং পাল্লি নাং লাং আয়ুষ্মান কার্ড পুঠা আয়ুষ্মান কার্ড সোমার কে ইসুং রেট কালি লাগে রেশন কার্ড লাইন দু নাংপো আধার কার্ড লাইন সোমার দু নাংপো এঙ্কে নাংলি নিয়ারেস্ট নাংলি গভর্নমেন্ট আয়ুষ্মান সেন্টার দং দামিক নয় হাদা কপিসি ডকুমেন্টস নাই নাংনি লাইবাং চে সোমারিক কার্ড চে সোমারিক নয় হেম আনু তিন ফান্তা লাপেন কার্ড কে কাপ্রে কাপ্রেক নাই আপেনান আকার কা পিসু গে ইউজ সংলি বা আনু তিনটা কিছু বা আমি থাং আকার ডোভেক নাং জিলা লাসি কালেতে আপনি ওলগে নে পিনান লপর লাগে মেসমার লপর লাগে নি ফিল লপর লাগে নি ফুল বট পুলা গাসনে চক জিলা আনু তিনটা লাগে আকার ডো নাং জি আমি থাং মে থাং সি লাপেন জে সমার রে পাং জি আনুতে কিছু আজাত লে পুনন চিপু দেখতে দে পর আকলা সকে জয় বাংকে আলি চেন দন লংপো গভর্নমেন্ট পে নাই ঠিক পো
1: তাইতে ডক্টর কাছে থানাং জি কে আলাম দো ইক পিকলা বন্তা আপর আলাম দো কপত লাপুয়ান লে ইলি চেথানাম ইক চলল না নাংলি আপর নাং চিপি লাপেন রেডিও কার জোয়ারা তুমা ফান নাংলি প্রেসার স্ট্রোক আকেসো কোসন মা লাপেন তে আকেসো কাছে ল্যাং ইক জি আবার সায়া পুথা ক্লার্ডাক পেন থান পাচিনি থেকাপত চোরল নাংলি কে ক্লেমা সায়া লং আনসোসে আর নাম লে আহ হিরজুমি নাং পা পিডুন ল না লাসি পিনি ইলি তুম চিহু চিপুর আলাম জের কে লাপুয়ান লে ইন্টন ইক কল না পুথত নাংলি ফান সুরি সুরিয়া কার্ডম পাজির ইকল
0: কার্ডম লাপেন কে চোরো লাপেন কোরাং থু পাজির ল আকাশবাণী দিফু ফান্তা লসন এভারনেস কি বি থেকে পট লাপেন আনুতিন আকাশবাণী কার্যুবম ভিউয়ার্স তুম ফানান্তা লাসো আপর নাংলি তুম কে এন পেন নাংকার জুদুন পেন এসন বাকে ইলি উন উন আন কে ইসি থেক ওই পুস্তামি ইসি সিম্পল পেন নাংগে থানি ফান বর ই পন ল লাপেন নাংলি তুম উন আন কে স্ট্রোক কে চেপালং লে দেই ফানসি আনুতিনটা ভরি লেপল না
2: লাপন পড়াংলি তুম পিনি অক প্রাণাং দেঙ্গেল পেন ডক্টর প্রিন্স বি পেন প্রেজার স্ট্রক অপুথা চিহু চিপুরালাম জির আর্জুক রং তাংলো হুট বাংলা কি ট্রেসি রং পিপি আজুন্থু পিনি অক প্রাণ আজা মেকেং দেঙ্গেল পেন ইম্পর্টেন্স অফ ওমেন হেলথ মাতে সুয়ারো তুম আ অক প্রাণ আপুথাক লামজির আর্জুক সিনাং লামজির গিথান জিয়বাং ট্রেসি রং পিপি

0: lapana porang litu english alun kirot ke parjuang dengelong pen ason sanalun arjuk lang tanglo la sipini ke apore chok ik tanglo apotsi english alun mate western music kirot ke parjuang dengke lapansi kirot kang ton heglo nangle tum jai me kanjilong bomla ke akashvani diphu pen
1: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু পুতে মাতি হ
2: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্তা দলো
1: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
2: কাপাচে থাঙমে আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বিরটা হেম কি মিকিলুট আর নি চজুন চমাং কান রং কেয়ার আরঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
1: এনতে কোসন লপাচিনি প কোদাগ লক হোমরি দাম নংজি কে
2: লাদাগ ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101000 0824
1: আলং
2: চিঙ্কি চৌজি বাংক নই লাদাশ দিপু আলং

0: pinilam hancha aning ke hangatu maphan puthot ingkung sirkep jok an anglong along kipu alam hancha nangwan pithulo labangso alam hancha ketorabang sir chandrasingh kro lapen labangso alam hancha kaporhi ponabang sir samson ingti lapen kapichunabang sir prodeep rongphar lapen bangso alam hancha along kachiparjan ponatum amen lake longki kachiparjanabang ধনীরাম রংহাং মেক্রি কাচিপার জানাবাং হুনমন রংহাংপি লুমজং কাচিপার জানাবাং ফান্দার তেরন কুংরি কাচিপার জানাবাং সেঙ্কান কিমি ইংটিপি লাপেন লংকিরি কাচিপার জানাবাং রোমেন ইংটি আতুম হেনল ততাংটেক ইংকুং সেরকেপ আর ইকসেনাং জক আন আংলং আলংকি
1: কাপিন খাটা তেংপেন দেংমিরটা মিহিব মি থরদামসি আপে আপু আফান লঙ্কিসু দাং পিদামল লঙ্কি আতুম পেনানসো লঙ্কিসু জুন প্রুয়াফি আচর মেক্রি আফান লঙ্কি আবাং আমু লুমজং আতুম আবিরটা সি আর জুথুল
2: লুমজং আতুমকে কসনল ওসোকে থাং থেবো
3: থাং থে ওসো অন্তে আর যে কে মে সো কালি আবাং কেল অ পি লাসি নাংসাং পালাং থা কুমারামে মুঞ্জি নে
2: পেনাবাদাব রং ফারহেম পুনুয়লং লাংদাম দেট মাতিকলু ননকে আর্নি গাংসাম পেনাকলো কে যাও আর্নি গাংসাম আপরকে উচে লং লে দে তিতি লুমজং কুপিনে নাং পুদুন মা
3: নাং কি পুদুনকে উসো আফান সাং লাংরা ইতুম বাংহিনী আফান তা দিফু নাংকে পাবাং তয় উসু আফান বোর নাং মাথা থা তাহু দিফুকে বোর কামাথা আকুরু সার চলং দুন ঠেক ঠে
2: ডাক হেমলং কেনতে পিনে পেনা নাংরাম ফান্দুন মা
3: নাংরাম ফান্দুন লো সে আফ্রাং হৈ হুইতা চাক এট লোকে সেটা হেমফুয়া বোর মাথা ডেট মাতিকে লাহাই ঠেং পি ঠেং সে গে সাইনো ডাক জিকে
2: চকলো দিফু দামরা হেমফু আবর মাথা দাম দে আফিলে আকাপ্রেকে সাইনাংজি দোয়ানটা সাইডের লোনা
3: সেন্টার হিঠিকে আর ওই তিন তালা পুষণ লোমা
2: কপিয়ে পড়ল কপিনে পিনামা
3: কালি সোয়ারল তুম হর কি জ্বর পিনসোমার তুম আসান চম সান চম হর কি জুন কাংরি রিনটি আকেং কাম থির বাং বে পিন পিন লা আন পিন গে কুপুসি গেলাং মি প
1: আমি থা আলাম চে মাথাসি আচর আফান চেথে রাখিগল নন কপিল কে থাকদুন প সেতা আসাই জগ জে পেন থাকদুন বর ইল
2: কায়তা আলা পুলতি লঙ্কিরি আপাই চারনি চারনি প আনিং হাংহি তুমতা আবে দুদুন কক তিতিল
3: লাপু জিটি লা হেনল নাং তানাং বে গি দুদুন কগরা কিসু কাছে লাং নাং ফোপ প্রাত লোকে
2: কালাং লো লঙ্কিরি আপাই আনপারকে নেকে জমাথা থেলু ফটাংলু ফটাংলু
3: জমাথা বম পুলোতে কিজুরা বিদি ললে ননকে ওসুমার তা থে তাংল কোসন সে ওসুমার ফান লো কপাচারলি দুন ঠেক জিমা লালে কামাথা দুন পার্সিক মাতিকল আপুনু দানাং পুদুন লেম দে লঙ্কিরি এফান তা লাং দুন পামেটু মোকে কেপাং দেং আসাত লাং উন দুন চিত পুলোতে দিফুসে কলেজ কাপাচারলি দুন পোতাহ
1: পু আপে পেনা পোতুম কাচে থানালাম লঙ্কিরি তা আর জুদুন দিংল আনিং আর লোকে কাচে হক সু লকল নেতা দিফু লো চারলি দুন লং পোপো সেতা কেপ আংধেংকে উনবেগ নাংজি

0: নিংলো চিবি থিবল আলং বিহেক হুট আপোলং হিথি কিদুন হুট আপো আতুম হিথি অলং হর কিজুন হেম কাছে বাং হুট হর আর কি আহুট পেনকে হেম নাংকে লে কে দের লাহাই আলাম কামা থাপাতে রয় দামলো আহুট পেনকে আপো আতুম আজির পমার আতুম পেন হর কিজুন আহান মিপু ফাঁক ও কাকে মেনতাং নামপো আলং ফান্তা এথানথানি বাকপো পুসনা অত আদুরা জুতাংকে লংকিরি বিহেক পুসিতা আনিং দক দুন্দে লাসিয়া ফিকে আপো লং হিথিতা দুন্দে দাতি তিল লাস ফিকে আপো ইনুট বেটসি হিথি কি দুন্দুন লাহেনল কালি কালাং কে ফুনাং রং পেন সেন্টারকে কাচে হেলো ও কে কালি সেতা মাংহু মাংরাম পেন আজতবারকে সাংনা ননকে লংকিরিতা থে মুচটল বসি লাহাই কাদো কাবে আলাম কামাথা দাম পাতাম পাক দাম তাংলো কসনসি লাহাই জুতাংকে পাবির প সেতা মোয়ারনি সিবাক পুসনা অদা দুর্কে পাচে লারজিয়া ফান জির পমারা তুমপেন চেলাংসি কিরলা বেগ নাংজি কালি পোলোতে খেয়া ফানকে আকানা হক থে তানজি আর্টালে কেদো ও কালি পুসিতা আনিং এর লোক আকামাথা আজাক কংকে দোয়া পটলো তাহাই বিহেক পেনতা লংকিরি কে চিংকি মেউ কামাথা ইংথিক জট কে ক্লেম কে দাম লোকাচারলি কায়তা আপর চিচিনি আমু মারা তো আফান্তা মে কায়তা আকে মে লকসি কাচি থান থান আমু অতুমতা আ ইগালাম পাতে পেগ ও এ আথে গে পাতে পেগ মে মে আলাম আমাসি কালি দে লাসি লংকিরি এত মু সসো বাংকে থমতা কাচারলি আং ডেংকে চিংতন মাংবে দেলো
1: পো না হিথি দু নাংল হিথি আলং হরকে জরা ফি অং না ইংলুম অং টাংল কেলা আন্দা চে থাক মে মে ইলি কার্বি আতুম দেট সি লি চর হিথি অং বং হর কাংরি খ্রেপচে চান পিনকে কপুসি কার্বি আতুম গে কেলা আমি পো
0: আপোতা আসপো লংকিরি কানিং জে আলাম আনিংক্লো ভি আনলো ননকে কপিল আসপো আফান লাম থেকে থাক দুন পো আসপো বাং পু আন কামা থাদা মাং কাংকে থেকে লংকিতা মন্থিদিং নাং ককলো মন্থি মা মন্থি সি আসপো আফান থাক দুনলো
2: কালাংলো পো লংকিরি নিতুম ওই কে পু আন চটলো ননকে নাংতুম ওবে কি মেয়ে তুমি মাথা কেলা নাং কপো বন্দা নন আমাতকে নাংতা নাং আর্তা আবেলাং লোকাচারলি চেপা থেক নাংজিলাং ননকে নেতা নেওক নেপ্রাণ মিমু চটলো নাং পাই পেন চংদা চেতেলো পো নাং লোচারলিকে চেপা থেক বেগ নাং পো পেনেংকে নাংতা ক্যাব আংদেং আসাদলাং টকদুন পো জংসি উন্দুন দেট পুলোতে নাং ডিফুসি চারু দুনাং পো পো নাং পুনু পেন নিতুম চিংবাই দেট পো
0: লংকিরি তা আপো পুসন আলাম কানিং জে আর জুলংসি আনিং আরং ওলো আলাং কামাথা আতেংসি আপোতা কামাথা কাপাচে তন্দুত মেক্রি তা লংকিরি এতুম পো সসো কাছে থানালাম আর দুলংসি আনিং আরং দুন মুচটলো বন লাসি আসে চে পাডু দুনল
3: লাহেনলো তি লংকিরি আপো নেনাং ফানাং কি পু বের নন উসু তা লাহাই আলাম নাং মাথা দুন ঠেক তাংলো আর নিশি নে দীপু পেন গেবাং আহুতা সেন্টার হিথি আলং ঠেক কাংলংলো সো আর লো আতুম হর কেজর আলং তাংতে রং বে রং থাকাসর আপিন সোমার আতুম হর কিজুন কাংরি দং পেং দং পাংসি আমেক এ রেন রান আনপিন ইংসালি লাহাই আসোয়ার লো আতুম তা আসাই জগ জে সি কাচোক্লেম নাংলো আপিন আন্না আতুমলে সাই কাচুটি কি কে ক্লেম কে দাম আং ঠিক জট জাত পুয়াসনতে হা লাহাই আসোয়ার লো আতুম তা হেম চে দৌরিন তি সি কাচো বোচে চো ইংতুং আলোন চিপি রিন তি জি আপলো নন কে নাংতা মাথা কেরলা নাং পো উসোমার থে তাংলো উসোমার আতুম আফান আনিং পাবব নাং নে ইতুম ঠেক থেল ঠেক থেলো উসোমার আফানকে পাঠেক নাংজি
0: লংকিতা আচরকে থানালাম আনিং আলু লুট ইট আনলো আম্পার্টা আসোমার আফান লোক আবাচারলি পাঠেক বেগজি মর্নিসি

0: entara hiti kapang thir lapen te bok taray rong ki dukela garada phan paching thuramu paklem vekji pusi matha ilo
1: ne apo bang ne nong char ju vekji pusi iningar loke semi ke tanga sonlu hor pupua kronke momo seta junjelu osomara phan kapathek lok amu si neta mathapo
0: lahenlo non longkia ningalo kachibi eke ahogahak longkia sopo longkirita kepang deng satlang undun chitlo hiniang deng mate second division ang deng si undunlo longkia tum penansoke aningarong kachipi lamso kalilo nonke kamatha tengpen longkiria phan dipusi college kapacharli dunjia phan loksi kamathalo ajat seta amulum jangalong damsi chingwai damdet po pusi aningalu matha thiblo lapenam parke akaprega towarta chelongdam thekthilo alang aningke hang lapen asopo aningke hang kapapleng ji afan asopo penpen diphu amulum jang ahem wangphilo lumjong ahemate akwataralong kele damahot ke lumjong sai hemke dam populo bonta a iga tuma phan thek thulong lok amasi sangthu koklo longkiria phanta thek long si lumjong ke arjulo
2: ba kolongkiri nang ta pini ke dipunang don long chit lobo ko sonoma ko nang satlang thek ki nang punang pa tum ki luan ta choklo
3: satlang ke mesan punu hiniang deng pensi undun chit lo jo
2: to chok po ang deng an ke nang chon un chit lo ke
0: puthot lum jong ta long kiri a phan choro pen thak lo
2: ik nang tum pinia mat ke dam de bo
0: a i ga phan puthot ar ju thulo
1: nang pen kaching wa nang do ti ko la si pini ke dam de det po
2: la si ke melo ne sai hem dam lang long kiri nang ke nang pinio long sai rap dun tha de nang po pen mo an chonon
3: ওই তো চক পুনু
0: আহেম সরফান চেপার জুতে কাংসি লুমজংকে সাই হেম দাম জুইল ওসো আমেক পাজাংসি লুমজং অচর কুংরি হং আনং বারল লংকিরি এতুমা ফান থেকলংসি কুংরিকে কাছে হক সোতা দোল কুংরি এবং লংকিরি ফান আর্জুল
4: মুপেন কে ওসো মেকে পাজাং পমাৎসি হেম আর্লু দু জয়ল লংকিরি নং তুম পেদাবাদ প্রাঙ বাস টং নাকি দোন মা পু আনকে লে দাব নং পাইলা পেনং মো তুমকে মাজু মজা লাংবো
3: মাজু মজা লাং পিনু আদা প্রাঙ বাস নাকি দুনলে
0: লংকিরি তা চেথাক দুনল
3: পিনু বংশকে আমেক জাং লট মানতে
4: আমেক জাং লট নং বংশ ফান আমেক পাজাংসি নং তুমকে বাং তা নং ঠেক দুন লং লে দেরল তো নং তুম সাং থা নিলাংকে সুনং ডাং পিদামলা
0: লংকি তা নন আনসি আসি কাচেপা দুদুদ লাপেন পুল
1: নাং লেলাং কিছু দাং দামটা চকলকে লংকিরি
0: আপো আলাম চার জুলংসি লংকিরি এবং আপিনু আফান পুল
3: লাংকেশোকে নে দাং দাম্প পিনু
0: লাংকেশোকে নে দাং দাম্প পিনু পুকানিং জে পেন থরসি কিতুনকে দাং আহেমানাত লুদ দামসি লাংকেশো পাশো দামলো আপিনু আবং তা লংকিরি আফান পুথত পিনখাত থুলো
4: আহানমি আফান নাং কুলা দাম রাইনো লংকিরি
0: পু লংকি আবং তা থাকদুনল
1: লংকিসো আহানমি কে হেমপেন বারা সাংদুক নাংলিতে নাংলুদুন ইগলে আকাপ্রে কে পানাম দাম নাংনিলো
0: পু লংকিরি কে লংকিসো কে দাং তাংসি আপো আপিনু আতুম আফান লংকিসো ওয়ান পিলো হেমপেন কে ওয়ান বারা আসাং আদুক পেনসি লাংকেশো জুন ইল লাংকেশো জুন দেত আফি কুংরি এবং হান আন তুন্দাং দামলো পু লংকিরি আবাংকে আপিনু আফান আর্জুল
3: অপিনু নে বংশ কনারল নে আর বাগলা হোক
4: হে মারলো আমি কে পাজা লাং দাম নন্তে মা
0: লংকিরি কে আপিনু পেন আহো ভাং লংসি হে মারলো লুদ দাম পেন ওসো কং এর লাং দামলো লংকিরি কে থেক দাম লং আহুতকে আমেক জাং জেসি আরি গাছে

0: chu ari ching yup chop chop si ing reng chop chap an pin la si long kiri e bang a pinu a phan nang than lo
1: opinu ne bong so ge a mek prang lu ari ka ching ju si a mek bar lop top lo je bang ki ne hong wan dal po dei
0: pu pe nang ar bak si hong wan de lo pu long kiri a po long ki ta kong er kar bak kang tung a dung an dun si phoroi dun mir lo লঙ্কিয়ে তুম পোসোকে ওসোকার বাকসি পাচে লার লগল কং এর আটা ননকে চেকলোজন ফ্লি আন প্লেঙ্গি দক দকল লাপু কং এরকে লেমু জুজু আর তালো বসি লঙ্কিরিকে ওসো আফান আনসি আর বাক বেয়ারল আও সোতা আক্রমাজম কাঙ্কি কাং নেকল লঙ্কি আতুম আনি সার পিয়ামেন চিঙ্কি মে ও আজোতা চিরুরে কাং চিরলাপেন আদিম কে চামাহুত আনসি আর এম্পাসি পা সাচত ওসো কাছিং কিমে ও আজয়নে সি লুমজং আতুম পেনানসো বাহিনী বেতকে দোতা চকলেম চো দাম আপর কাছে লংল কুংরিয়া বাং পুথত হং আনবাংসি পুলো
2: ওকে মনি বেলে নাং পুনু পানাম দাম পেনল নাং বোলং কেরি নন কে হান পারবো পারবা পেনলে আনছিল নাং দে
1: চক পিনু ও নেতুম হি দিয়ালাং অ ক্রেং ওয়ান কে হাডাক সি দলো
0: লঙ্কিরিতা থাক দনল
3: বা অশোকাছি কিমেতা আমি কেন দাম থরজিবন হে
0: লঙ্কিতা অশো আফান লাং দিংসি পুলো আপো কানিং এলাম লঙ্কিরি বাং আপো আফান আর জুলো
1: আমি কপিসি কানি যে কানলো
3: আমি কানিং তেংলোকে নাংপুনু লংসি আমেন বাংজি লাপেন চেপাচিং কিমে ও জি লিতা দিফু রংস পিয়া লংসি চালি দুঞ্জি পুষি নিজে কাংল অরকে
0: আপু আবাং থাক দুল
1: ও লাহেনল লানে বংশ গাছিং কি মেয়ারে লহ
0: লংকিরি আবাং আবং কং এরাফান আং ওম ইংজুপসি পুলো মালমস ভি হান আন মেনসি কুংরি আবাং হান আন হর পিলো লংকিরি তুমাফান কিতুন কে দাং হেমালং আন নাংহাংসি আন পাচু তৈল লংকিরি তা আবং সোকে আপিনুয়ারি দেং পিলো লাপেন লঙ্কিরি আতুম পোসো সোকে আনচরিন তিলো মালমস আফি আনচোতাংসি হং আনবাং পেন সাংরিন তিলো লাপু লাবেন আর্নি নাইং সামলো লঙ্কিরি আবাং আপো আফান চো আর্জুলো
1: পো নে জুদামলা বাংদা ফ্রাংচি
2: জুইদামচি পুলোতে পিনে পিনা হানাং নাম পিন লঙ্কিরি নি টাকা নাং লোদন পো
0: কানিং ইয়ে পেন হেম আলু লুদামসি টাকা ফারোহিনী এনদামলো লাপেন লঙ্কিরি এফান পিলো
2: হো হানাং নাম পিন
0: পু লঙ্কিরি কে দিফু কে বাং লংচেং লাং মাসাবসো কামাথা ইত্তা নাংনাকলো আপো আবাংতা নেতা নাং জুইদুন রম রম নাংদুন পো পুসি লঙ্কিরি এতুম পোসো সোসি হিথি দামলো আজো অপরকে লুমজংতা হেম নাং চেলেলো লাসো অপর আহুত আনকে লুমজং আচর কুংরিকে ওসো আফান আমেকে পাজাং হেম আলু সিদো হংকে আ ইগ লঙ্কি সি অকাং থান লঙ্কিরিয়া বাংকে হেম আলু আনকে তুলো বন মেকে থরসি আমিহি পাতক মন আনপিন লুমজংতা হেম আলু আনলু দামসি লঙ্কিরি আফান আর্জুলো
4: বা কলঙ্কিরি নাং তাহান আনতুন থেক মা
1: হেম তা তুন বমলো পুনু পুষি
0: পুষি লঙ্কিরি তা চেথাক লুনল লঙ্কি তা আর্জুদুন লংসি নিজে দুনল
3: হেমকে আপাইলং আন হান কিতুন পেন চেংল পেনাং আনাসাইকে লাসোয়া ও সুসি চেরাপ দুন বমল
4: মেসেনল আ যারা সাইদা চার্লি এর নাংজি কলঙ্কিরি
0: পুনিংজে সি আলাং তোমা দিমানাত চিলু দামসি পে রিচে সিলে দামলো পু অসোতা আমেকে জাং সে মেরলেরলো অসো আমেকে জাং আফিসি কুংরি কাইতা কেদো আনাসাইতা কে ক্লেম ক্লেম বনতা নিংবেকে লঙ্কিরি সি আংতন আসাইতা ক্লেম এডাজক ক্লেম দুঞ্জক প্লটলো মালমস অফি লঙ্কিরি এবং আপিনু আফান বিরতানাং পিলো
1: হান আনপামেন এলো পিনুজো
2: মালমস ব্যাক পাংসাম সেনা হংকাংসাম তুমন চফ্যাংসে নাংবো
0: কুংরিতা থাকলো

0: Umjong ta lang ching du lang pusi long kiriya pan pulo. Malom so phi lumjong ta lang ka ching lu tang si a ik long kia dung nang chong ni dun lo. Long kiriya pan hang si a dung pang ni toy lo. Lumjong abang a ik a pan ar du lo.
1: Long kiriya pan ko nalo ko les pacharli dun ji ke.
2: Nang a ling lo bong neke thang ta chini ne der lo. Aho soke dak di phusi kachar liji aningi haang. Lasi lahe alam kachingwa ajiya phansi nang long anta kewaang lu bong.
0: Long kita chithak dun lu.
1: Aho so jong si aningi haang plote dak si ke me lo ke doa dim ta dak ni long dukok lu ke. Ang tan ke padunun ee itum ke ki duk der atum pinak. Mako son lo ko long kiri.
0: Pusi long kia phan arjuthu lu. Long kiri ta chithak dun lu.
3: Kalang lo punu nang tumjong si nang chedon dun pulote neke dak nang long pesi koles dun po
1: pulote penap koles dam si form endun masi loko nita nang dun po
0: puson ching ki ching wai bom si penang ana por dam lo la si kung ria bang an ke horjia phan nang sik nang dang bom lo malom so phike an ke chupang kang sar lo an chobo mahut lumjong abang ai ga phan sentara hithialam arjulo
1: কোসন লোক ই সেন্টার হিথি কে কায়া তেং লং মা
2: কায়া তেং লবু নেকে হিথিয়া মাছি দুন্দে দর লোকে
0: লঙ্কিতা থাক দুন্দ আহকা হাকে লুমজং কার জুয়ালাম লঙ্কি চিনি পামে হিথিয়া লং হরকে জর আলাম সি নাং কার জুলো পুকে
3: সেন্টার হিথি কে থে রাখ মে মে বুনু সো আলো তুম হরকে জর পিনসু মারা তুম হরগাং রি কেলাং দনন্তা কাথে রাখাচি জিনসো হো
0: লঙ্কিরি তা থাক নুন লো
1: লাহেলতি কলঙ্কিরি লোকাচারলি হুং নাং জি পুকে বিদা যা কং কাবে জকসি পুসনাকে মানলো নাং তুমলো চারলি পামে সি লাহায়া সাই লাং নো কে পাবির নাং পো কালি পুলতে কার বিয়া তুমকে কিসুং পেন আন পার কে কো পিসি দোজি লাং মা
0: পুলঙ্কি কে থাংনা তা নিঙ্গে দুন থেকথেসি আনকে চোমা কে চোলো কানিংয়ে দুন বম জিতা আলাম থেয়ামাসি চেলং রুন থেকে দেল আেথাং আলাম চেমা থা দাম পোলোতে আনিং চেকলোভি তিতি চিংকি চে থান পন বমসি আনতা চো বমল মালম সো ফিকে আন চো তাং রিন তিসি হং কাং সাম তমন নাং চো ভাং থুরিন তিল আজো পেনাং আনা পর দোসি সাং রিন তিল মালম সো ফি আপোকে আেকে জাংসি আংনার দয় ক্লর আনপিন বনটা লঙ্কিরি কে আেগিয়াং থেকথেসি হাবই তৈল আঠেয়ালা আনিং কেহাং আতেং পেন আপুনুতা চেদন দুল আজাতা বিদি পোসেতা কলেজ কে চার্লি দুন লংপো পুকাচে হক আনসি মেগিয়াং থেকথে ইহিন জেফার লেপ ইহিন জেফারলু আনসি পাংথাংল লঙ্কিরি দিফু কলেজ কে দুন লংচট কালি আলাং আমাং কাহেমান আংদাং থে তান রং বে রং থাক রং কম রং রায় আর অসর কিসুং কে বয় কেচো লংলে আতুমা ফান আন কসন সি কেরাপ থেক জিমা কলেজ চার্লি বমাহুত আজির পমার আতুম পেন চেথান চেপারে সি আলাং কাহে মানা মাং কাপাপ্লেং জি আফান সি কামাথা আফু চেপারক্লক বকল সেতা কলেজ কে পেনাপসি ফর্ম কে এন্দুন জিলা লাতা লং পনে লংলে পনে লংকিরি কামাথা দাম আংদাং থে পিক বনতা লাকে আপর সিনাং থানপো পুথর আদাব লুমজং পেলংকিরি দিফু গপ কলেজ আলং পালি দামলু বাংস আপর হুট আনকে পরফাই কেব রাজি তিমলু পিনি কে ফম কে পিয়ার নিল বসি কলেজ আলং পেনাং আনারি সনিম সুম নাংচে জেং তৈল পু কলেজ আহেমতা কি কি মিরাক ইংপু মিরাক লাং আহেম কে লাং আলন কে দো রিসো এজাং আতুম ইহিন তয় তয় ইহিন তয় তৈল পুলুমজং পেন লংকিরিতা আপরা তেং পেন পেলে দামসি ফম কি পিয়া দিমালং আন লংকিরি আফান পিনখাতসি আরেন পারজাব দুল লুমজংকে প্রিন্সিপাল আফান চেতং দামসি এডমিশনার নি হাই হুই পাতিনি কাংল মালম সো ফি মেন কাছে থাবালু মাতে ফর্মতা লংল মেন কাছে থাবালু আলং আমেন কাছে টক নাং জি দো আন পাপ্লেং তে কাংসি মেন কাছে থাবালু পিতে কাংলো

0: নাগলে তুম জয় মে কার জুলং বম লাখে আকাশবাণী দিফু পেন জয় মে কে পাচে তাকপন বম লাখে এফ এম ব্যান এলং পেন মেগা হার্স ফারুই সিরা তক বর আজর ক্যাপ লাপেনান পাটালা বাংস জয় মেক নাংলে তুম রেস এফ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ এলং পেন তা আর জুলং এছে
1: আরম্ভ করো ইনভেস্টিং অর পাতু।

রিদিওকার্যু কচিং হনারাত তাংতে জয়মেকাং কুং পানা দুনথু পিনি হিরজি রং দেং এলং পেন লিলি তারু পিপেন আমি ধাং গাছন সে আহিরজির কি হির আর্জু ইসেনা আহিরজি রমেন লাকে খে ইসি পুসিতা কার ই সেংবে দিপ দিপ দেট রঙা জি আলং তবাং সুপেনাফি সেংবে আলু থুই লাহেল আদাংলি কি হির পঞ্জি আহিরজি রমেন কে ততাংতে আর্জু ইসেনাং লিলিতারু পিপেন আমি থাং গাছন সে হিরজির কিহির তদন্তে আর্জুক সিনা

lapona ponak le tu karbia lun kirot ke par jong deng along pen a son son alun arju klang tang lo la ki akashvani dipu tang te nona jo studio ghori por phai kep plain ji rang rang lo la si pini ki aport chok ek tang lo pochi akashvani dipu pen kirot ke pache tak pon ke du ana jo me kang kung sitami la po ansi kirot kang tonek lo pinaple pu thota dap পরফাই ফর মিনিট ফো ক্যাপ আ পরপেন চিতং থু ইগল না পিনি নেলি জাই মেক পচে তাক পন বাং বিরেন তক বি লাপেন পিনিং ভি ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট কে নাওমি তক বি পি লাপেন কন্ট্রোল রুম আলং সাইয়ার পুকে দেং পন ইঞ্জিনিয়ার অন ডিউটি প্রসন্ত তুরং হ্যাং তাং দে পিনি কে আপোর্ট চক ইক তাং লো পচি নিরে তুম কা দো কা ভিতা কি থোড় ইগল দো মে থাক মে কার্ডম জয় হিন্দ।